0: তোরে পলাবা কোথয়ত
1: জীবনরে সেউজি রং আছে মাটির
0: পলাব মা আছে তাতো পিছরে খোঁজ খোঁজত।

শ্রোতাসকলে মনোরঞ্জন শুনে আছে আকাশবাণী গুৱাহাটী প্ৰাগজ্যোতিষপুৰ শাখাত। প্রিয় শ্রোতা, মনোরঞ্জনত এইবার শুনাবলে লওয়া হয়েছে অনিমা চৌধুরীর কণ্ঠত এই গীতটি।

0: কেদারাপুর ডালাটা আছে, রূপক তালাট আছে, রূপক মানে সেভেন মাউন্টেন্স, আর গানটো ফুললি অন কেদার, তাত কোনো খেলি মেলি করা নাই তারমানে। কিছুমান গান করা হয় রাগটো ভিতরত করে, কিন্তু ভিত্তিক করে দিলে অল্প তাক মেলোডি আনবলে তেতিয়া অল্প তাক বেলেগ নোটস বা রাগর পালা আঁতৰি যোৱা হয়, কিন্তু এইটো গান পুরা
1: এনেকুৱা নেকি যে এই চলি থকা চৰকাৰৰ লগত এই কমন নোটটো লগাই দিলে আৰু দেখোন বেছি ভাল
0: লাগে,
1: বেছি ভাল লগা কথাটোক বেছি গুৰুত্ব দিয়া, ৰাগৰ ধৰণৰ কথাটো ইমান নাহে।

0: কমলানন্দ ভট্টাচার্যর একটা গান তুমিও গাইছিলাম, বিলাপটিরে বিদায় পদুমুর পাহিয়ে গেছে ধামত, দেশ রাগত আছিল,
1: দেশ রাগত আছিল,
2: শুনিম হেতু সারে বড় ভাল লাগে
1: তনে, এটু বর্তমানে দেশ রাগত গান শুনিছ আছে, বন্দে মাতরম গাই থাকে, আর হিন্দি সিনেমারও বহুত গান আছে, হিন্দি সিনেমাতে বহুত গান আছে, আমার অসমত খুব কম।

0: এটা রাখলো।
1: বেলেগে ভাল পোৱা নাই, মাত দিয়া না, ৰাজ এটা ল'লা।
2: আমাৰ বৰুৱা ছাৰে কথা এটা কৈছিল নহয়, আরে গল্প দেখো কি রাগ
0: দেশকার
2: আর চারিগা পাঠ আছে, অবরোহণ চারিগা পাঠ আছে,
3: চলন।

0: কি চলন?
1: আরোহ নবরোহন্ত চলন বলি কব নারি।
0: বঢ়িয়া, কেনেকুয়া হব চলনটো কোৱাচোন? একদম রাইট পয়েন্টত আছা তুমি। ভুল হলে তোমার নম্বর কাটা না যায়, সময় গৈ আছে কিন্তু।
1: মনত পড়ে না, এটা ডিসকার্ড।
0: ভোপালীর চলনটো কোৱাচোন।

ভূপালীত আরোহণটো অবরোহী বর্ণত যায়, পালানে বুঝি আরোহণটো অবরোহী।

জার্সি ব্যবহার হবে, হব? আমার সময় কিন্তু প্রায় আগবাড়ি আইছে শেষ হম হম বলে। ভৈরবী অকান আলাপ করে কিনা অল্প গাই দিয়ে আমি শেষ করে দিই নাকি?